শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 26 সেপ্টেম্বর শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটনে একটি শীর্ষ বৈঠক শেষ করেছেন। মে মাসে ট্রাম্পের বেইজিং সফরের পর বৃহস্পতিবারের এই বৈঠকটি ছিল চলতি বছরে তাদের দ্বিতীয় মুখোমুখি আলোচনা। শীর্ষ বৈঠকের আগে ট্রাম্প একটি অনুষ্ঠানের জন্য হোয়াইট হাউসে শিকে স্বাগত জানান। 2023 সালের পর এটি চীনা নেতার প্রথম যুক্তরাষ্ট্র সফর। ট্রাম্প বলেন, এই সফরকালে আমরা নিরাপত্তা, প্রযুক্তি এবং সুপার ইন্টেলিজেন্স বা এসআই সম্পর্কিত জরুরি বিষয়গুলো নিয়েও আলোচনা করব। এই ক্ষেত্রগুলোতে এখন আমরা যে সিদ্ধান্তগুলো নেব তা আগামী বহু দশক ধরে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে। শি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের জাতীয় বৈশিষ্ট্য ভিন্ন, তবে খোলামেলা, গভীর ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমরা মত পার্থক্য দূরে রেখে পারস্পরিক আস্থা গড়ে তোলার পাশাপাশি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে এবং অভিন্ন ভিত্তি খুঁজে বের করতে পারি। পরবর্তীতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে উল্লেখ করা হয় যে শি আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার সঠিক দৃষ্টিভঙ্গি সমুন্নত রাখবে। শীর্ষ বৈঠকের পর সাংবাদিকরা ট্রাম্পকে একাধিক প্রশ্ন করেন, যার মধ্যে ছিল তারা তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা করেছেন কিনা। তিনি শুধু বলেন যে তাদের একটি চমৎকার বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে তার দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতার ইতিহাসের কথা তুলে ধরেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প ও শির মধ্যে শীর্ষ বৈঠকের পর নৈশভোজটি অনুষ্ঠিত হয়। নৈশভোজে স্বাগত বক্তব্যে ট্রাম্প বলেন, আমাদের দুই দেশের নেতা হিসেবে প্রেসিডেন্ট শি এবং আমি উভয়ই বুঝি যে আমরা ভিন্ন ব্যবস্থার প্রতিনিধিত্ব করি, তবে আমাদের জনগণের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে এবং আমাদের মধ্যে সদ্ভাব এর আগে কখনো এত ভালো ছিল না। ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের কথা উল্লেখ করে শি বলেন, তারা অনেক বিষয়ে একটি নতুন অভিন্ন বোঝাপড়ায় পৌঁছেছেন। শি আরও বলেন যে 80 বছরেরও বেশি সময় আগে চীনা ও মার্কিন জনগণ জাপানি সামরিক আগ্রাসনকারীদের বিরুদ্ধে লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি উল্লেখ করেন যে রক্ত ও আগুনে গড়া এই বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অবশ্যই টিকে থাকবে। মার্কিন পক্ষ শীর্ষ বৈঠকটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাও এরোর প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। উল্লেখ্য, দেশটি পূর্বে নাওরু নামে পরিচিত ছিল। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ডেভিড অ্যাডিয়াং এই ঘোষণা দেন। অ্যাডিয়াং আইসিসিকে একটি বহুপাক্ষিক সংস্থা হিসেবে বর্ণনা করেন, যাকে আমরা নাও এরোর কাছে ক্রমবর্ধমানভাবে অপ্রাসঙ্গিক বলে মনে করছি। তিনি বলেন, নিউ ইয়র্ক ছাড়ার আগেই তার দেশ প্রত্যাহারের নথি জমা দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদিন এর আগে জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণে আইসিসির নিন্দা করেন। তিনি দেশগুলোকে এই আদালত থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানান। গত মাসে ট্রাম্প প্রশাসন আইসিসির নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে প্রেসিডেন্ট আকানে তোমোকো রয়েছেন। এই পদক্ষেপ অনুযায়ী যুক্তরাষ্ট্রে থাকা যে কোনো সম্পদ জব্দ করা হতে পারে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। দুর্যোগ মোকাবিলার দায়িত্বে থাকা একজন নেপালি সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কর্তৃপক্ষ গত মাসে প্রাণঘাতী আকস্মিক বন্যা ও কাদা প্রবাহে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ধরমরাজ উপ্রেতি বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে এনএচকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। উপ্রেতি বলেন, সরকার নদী তীরবর্তী ও দুর্যোগ কবলিত অন্যান্য এলাকাকে বসতির জন্য অনিরাপদ ঘোষণা করার পরিকল্পনা করছে। তিনি আরও উল্লেখ করেন যে সরকার দীর্ঘমেয়াদী বসতির জন্য নিরাপদ স্থান নির্বাচন করছে এবং স্কুল, হাসপাতাল ও অন্যান্য স্থাপনা স্থানান্তরের জন্য কাজ করছে। উপ্রেতি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানান্তর প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্তৃপক্ষ অস্থায়ী আবাসনের ব্যবস্থা করছে। তিনি আরও বলেন, সরকার জাপানের সহযোগিতা চাইতে আগ্রহী। উপ্রেতি এও বলেন যে জলবিদ্যুৎ কেন্দ্রের টানেলে আটকা পড়া বলে মনে করা ব্যক্তিদের খোঁজার অভিযান এক থেকে দুই সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। উত্তর কোরিয়ার মাধ্যমে অপহৃত জাপানি নাগরিকদের পরিবারের সদস্যরা বাকি সকল অপহৃতকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য সাহায্যের আবেদন জানাতে ওয়াশিংটন সফর করেছেন। ইয়োকোতা তাকুইয়া অপহৃতদের পরিবারের একটি দলের প্রধান। তার বড় বোন মেগুমিকে জুনিয়র হাই স্কুলের প্রথম বর্ষের ছাত্রী থাকাকালীন অপহরণ করা হয়। ইজুকা কোইচিরোর মা তাগুচি ইয়া একোকে অপহরণ করা হয়েছিল তার এক বছর বয়সের সময়ে। মার্কিন রাজধানীতে সরকারি কর্মকর্তা ও আইনেতাদের সঙ্গে বৈঠকের পর বুধবার ইয়োকোতা ও ইজুকা এক সংবাদ সম্মেলন করেন। তারা জোর দিয়ে বলেন যে অপহৃতদের বয়স বাড়ছে এবং এ বিষয়ে তারা মার্কিন পক্ষের কাছে বোধগম্যতা ও সহযোগিতার আহ্বান জানান। ইয়োকোতা বলেন যে তিনি লোকজনকে তার মা সাকিয়ে এবং তার অপহৃত বোনের ছবি দেখিয়েছেন। সাকির বয়স এখন 90 বছর। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে আবেগের সাথে এবং শ্রোতাদের চোখে চোখ রেখে বলা কথা মার্কিন সমাজ জুড়ে অনুরণিত হবে। ইজুকা এ বলে উদ্বেগ প্রকাশ করেন যে আত্মীয় স্বজনরা সোচ্চার না হলে বিষয়টি বিস্মৃতির অতলে তলিয়ে যেতে পারে। তিনি বলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন এই আবেদন জানিয়ে যেতে চান। জাপানের প্রধান দীর্ঘমেয়াদী সরকারি বন্ড বা জেজিবির মুনাফা প্রায় 30 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার এক পর্যায়ে 10 বছর মেয়াদী বন্ডের মুনাফা বেড়ে 3.115% পৌঁছায়, যা বন্ড ট্রেডিং জানিয়েছে। এই হার 1996 সালের আগস্টের পর সর্বোচ্চ। অপরিশোধিত তেলের উচ্চ মূল্যের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতির উদ্বেগ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দীর্ঘমেয়াদী সুদের হারও বাড়িয়ে দিয়েছে। এটি জেজিবি বিক্রিতে ভূমিকা রাখছে, যার ফলে মুনাফার হারও উচ্চ রয়েছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World Radio Japan Tokyo。
2: শুনছেন NHK World Japan বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান UTC 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। আজকের আকর্ষণ একটি শ্রুতি নাটক, তার উপস্থিতি। শুনবেন এর প্রথম পর্ব, পড়ে শোনাব শ্রোতাদের মতামত। প্রিয় বন্ধু, আসরের পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন। পরিবেশনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

বন্ধুরা, যেমনটি শুনলেন, আজ এই অনুষ্ঠানে একটি শ্রুতি নাটক পরিবেশন করা হবে। তাঁর উপস্থিতি নামক এই মৌলিক শ্রুতি নাটকটি মূলত পরিবেশিত হয়েছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে 23 মে প্রবাসী বাঙালিদের সংগঠন বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ টোকিও জাপানের আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে। এ সম্পর্কে জুন মাসে রবিবারের এক আসরে বিস্তারিত জানিয়েছিলাম। এই নাটকে অংশগ্রহণকারীগণ

দত্ত স্বয়ং এই নাটকের রচয়িতাও। নাটকটির রচনার প্রেক্ষাপট সম্পর্কে তিনি জানান, রবীন্দ্রনাথ আছেন আমাদের সকলের হৃদয়ের অভ্যন্তরে, কি আশ্চর্য তার সৃষ্টি। আমরা যেখানেই থাকি, যে পরিস্থিতিতেই থাকি, তার প্রতিটি মুহূর্তের অব্যক্ত অনুভূতির প্রকাশ খুঁজে পাই তার কোনো না কোনো রচনার মধ্যে। প্রেমের বিরহ বেদনাই হোক কিংবা ঈশ্বরকে পূজা নিবেদন, তাঁর উপস্থিতি আমরা প্রতিটি মুহূর্তে অনুধাবন করি। রবীন্দ্রনাথ রচিত সমস্ত গল্প, কবিতা, গান শুধু সেই যুগে সীমাবদ্ধ তা নয়, তাঁর লেখা এখনও একইভাবে আমাদের সবার জীবনের প্রতি মুহূর্তে প্রযোজ্য। সেই প্রেক্ষাপটে লেখা আমাদের শ্রুতি নাটক তাঁর উপস্থিতি। তাহলে বন্ধুরা, শুনুন নাটক তাঁর উপস্থিতি। আজ শুনবেন এই শ্রুতি নাটকের প্রথম পর্ব।

ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গান শুনতে বা কবিতা পড়তে ভালো লাগতো অভিকের। খুব ছোটবেলাতে বুঝতো না অধিকাংশ গানের মানে, তবু শুনতে ভালো লাগতো। মধ্যবিত্ত পরিবার, বাবার সাধারণ চাকরি, তাই নিজের বন্ধুদের মতন দামি খেলনা সে কখনোই পায়নি। বলাই বাহুল্য, সে নিজেও কখনো চায়নি। ছোট থেকেই যা চায় অভিক তা মুখ ফুটে বলে উঠতে পারে না, শুধু শুনতে চাইতো রবি ঠাকুরের গান। পড়াশোনায় বেশ মেধাবী ছাত্র অভিক, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল। কলকাতার একটি ভালো কলেজে পড়ার সুযোগও পায়। অভিকের একটা নিজস্ব জগৎ ছিল, সেই জগতে বন্ধুর সংখ্যা বরাবরই কম। কলেজে ঢোকার পর কম বন্ধু নিয়ে শান্তভাবে চলা তার জীবনে হঠাৎ এক অপ্রত্যাশিত পরিবর্তন ঘটল। কলেজে র্যাগিং এর সময় সিনিয়ররা যাকে খুশি ধরে গান, কবিতা বা তাদের যা ইচ্ছে তাই করতে বলত। অকারণে এই শাস্তির কোনো কারণ অভিক খুঁজে পেত না। এরকম আতঙ্কে দিন কাটানোর সময় একদিন হঠাৎ তার কানে ভেসে এসেছিল একটি গান।

0: শ্রাবণী অভিকারি ক্লাসে পড়ে মেয়েটি, বাড়ি বালিগঞ্জে, বাবার বিরাট ব্যবসা। এর আগে শ্রাবণীকে কয়েকবার দেখেছে অভিক, গাড়ি করে কলেজে আসে, নিজের মতন থাকে, আর মুখে একটা টিপিক্যাল দক্ষিণ কলকাতার অহংকারী ছাপ সদা বিরাজ করে। তাই কথা বলার সাহস অভিক কখনো করেনি, কিন্তু আজ কেমন যেন মন্ত্রমুগ্ধের মতন চোখটা আটকে গেল তার।
1: কি অসাধারণ, কাহারে হেরিলাম, সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া।
0: সেদিন ক্লাস শেষ হবার পর সারাদিনের সঞ্চিত সাহস নিয়ে অভিক জিজ্ঞাসা করেছিল,
1: তুমি কি কোথাও গান শিখেছ?
2: আমি তো শিখি না, আমি তো শেখাই, তুই শিখবি?
1: না না, মানে আমি,
2: ভয় নেই, জোর করে শেখাবো না, ইয়ারকি মারছিলাম। না, গান শিখিনি আর শেখাইও না, তবে রবি ঠাকুরের গান আমার গাইতে ভালো লাগে। নাম কি?
1: কার? ও সরি সরি, অভিক, অভিক সেনগুপ্ত। তোমার নাম তো শ্রাবণী, তাই তো? না মানে সিনিয়রদের যখন বলে তখনই জানলাম।
2: বাবা, ভালো মেমরি দেখছি তোর।
0: শুরু হলো কথোপকথন, গড়িয়ে গেল দিন, কাটলো মাস, অচিরেই গড়ে উঠল এক নিবিড় বন্ধুত্বের সম্পর্ক। কবে যে তুমি থেকে তুই হলো শ্রাবণী তা অভিক নিজেও খেয়াল করল না। তাদের গল্পের অনেকটা অংশ ঘিরে থাকতেন রবীন্দ্রনাথ, আলোচনা তর্কে বেশ কাটছিল দিনগুলো। একদিন

0: আনন্দলোকে
1: আরে হেয়ালি না করে
0: মঙ্গলালোকে।
1: পরিষ্কার করে বলবি,
0: চাকরি
1: কার?
0: আমার দাদার, অনেকদিন ধরে চেষ্টা করছিল জানিস, এতদিন পর ভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মুখ তুলে চেয়েছেন। ওই আমাদের তো আর ওই অনেকের মতন সচ্ছল পরিবার নয়, তাই এটা আমাদের কাছে দারুণ খবর।
1: বাজে বকিস না তো, এটা তো সত্যি দারুণ খবর। ভাগ্যের দেবীর কথা আমি জানি না, কিন্তু আমাদের সবার মধ্যে ঈশ্বর লুকিয়েছেন, খুঁজে নেবার দায়িত্ব নিজেদের। রবি ঠাকুরের কৃপণ কবিতাটা পড়েছিস? ওই যে, আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম, লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ।
0: যা বলেছিস, কেন সেই গানটা? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
1: সব বুঝলাম, তবে এইবার কিছু না খেলে আমার ভিতরের ক্ষুধার দেবী আমায় ক্ষমা করবে না।
0: চল কিছু খাওয়া যাক।
2: আবার কোন কোন দিন তাদের কেটে যেত রবীন্দ্রনাথের লেখা বিশ্লেষণ করার তর্কে, কখনো গানের ভাবার্থ, কখনো বা গল্পের রূঢ়তা। অভিকের যে কি ভালো লাগতো সেই সব কারুর সামনে সেটা প্রকাশ করতে পারত না, তর্কের মধ্যেও কত আনন্দ।
0: এই বিষয়ে তোর সাথে আমার কোনোদিনই মতের মিল হবে না।
1: তা না হওয়াই ভালো, আজকাল এই গানটা ভক্তি গীতি হিসেবেই লোকে বেশি শোনে, স্বামীজির এটা ফেভারিট রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা তাই যদি হয় তাহলে এই লাইনটা শোনো।

0: এই গানটি কবি নিজের অত্যন্ত প্রিয় নতুন বৌঠানের উদ্দেশ্যে লিখেছিলেন। এত সুন্দর প্রেমের লাইন ভক্তিগীতি হিসেবে কি করে মানায় বলতো?
1: দৃষ্টিভঙ্গিটা পাল্টা, এটা তো ঈশ্বরের ক্ষেত্রেও প্রযোজ্য।
0: আচ্ছা বেশ, তাহলে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, এই যে তুই এখন চলে যাবি, তারপর কাল নয় পরশু নয় সে সোমবার গিয়ে তোর দেখা পাবো, সেই ক্ষেত্রে কি এটা প্রযোজ্য নয়?
1: কি বলতে চাস বলতো তুই?
0: না না না, মানে ধর ফর এক্সাম্পল এই শুদ্ধ স্বর সারেগা, দেখ কত আনন্দ এই সুরে, কিন্তু যে গাটা আমি কোমল করে দেব সারেগা, দেখ কত দুঃখ চলে এলো, এত বেতনা কি ভক্তি গীতে ভালো লাগে বলতো?
1: কথা ঘোরাস না অভিক, আমি জানি তুই কি বলতে চাইছিস। আর সেকেন্ডলি, মাঝে মাঝে গানটিতে কোমল গান নেই, স্বরবিতানটা আর একবার দেখে নে।
0: আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোর প্রেমের প্রতি এত উদাসীনতার কারণ কি?
1: বাবা, খুব ভারী ভারী শব্দ বলছিস দেখছি। হ্যাঁ, তবে উদাসীনতা নয়, হয়তো আমি জানি না, প্রেমের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। কারোর জন্য অপেক্ষা করে থাকার মধ্যে যেমন প্রেম আছে, তেমনি কারোর কাছে একসাথে বসে কোনো কথা না বলে আকাশের দিকে তাকিয়ে মেঘেদের ভেসে যাওয়া দেখার মধ্যেও প্রেম আছে। টিপিক্যাল আমি তোমাকে ভালোবাসির মধ্যে আমি কোনো গভীরতা খুঁজে পাই না।
0: তবে আমি যদি বলি, আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, সেটাকেও কি অগ্রাহ্য করবি?
1: বাই এনি চান্স তুই কি আমাকে প্রপোজ করছিস?
0: এর থেকে ভালো প্রকাশভঙ্গি তো আমার জানা নেই।
1: অভিক, আমার তোকে ভালো লাগে, আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে আমার অভিকের মতো এক বন্ধু আছে। তোর সাথে থাকতে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই সম্পর্কের সঠিক নাম আমার জানা নেই।
0: আচ্ছা তাই যদি হয়, তাহলে কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে।
1: তুই কি নিশীতে গল্পটা পড়েছিস?
0: হ্যাঁ পড়েছি তো, ওই জমিদার দক্ষিণাচরণ বাবু তার প্রথম স্ত্রী বিয়োগের পরে আবার বিয়ে করেন, আর প্রথম স্ত্রীর গলার আওয়াজ ওনার কানে বারবার ভেসে ভেসে আসতে থাকে, বেশ ভয়ের কিন্তু বল।
1: হ্যাঁ ঠিক, তাহলে বল ওই গল্পের সব থেকে ইম্পর্টেন্ট লাইনটা কি?
0: সব থেকে ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ, ওকে ওকে ওকে গো,
1: ফুল মার্কস। কে মোরে ডাকিবে কাছে, কেউ ডেকে দেখুক, আমি ভূত হয়ে ঠিক এই লাইনটাই বলবো, ওকে ওকে ওকে গো। এই দেখেছিস তো কত দেরি হয়ে গেল, তোর সাথে গল্প করতে গিয়ে সব গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মা, এই তো আসছি মা।
2: কি ব্যাপার রে তোর, এত দেরি হয়ে গেল, আমি ড্রাইভারকেও ফোন করলাম, এখনো কলেজে, কি করছিস?
1: মা আমি তো তোমাকে বলেছিলাম আমার একটা এক্সট্রা ক্লাস আছে, আসছি, চলি রে, মনে রাখিস, ওকে ওকে ওকে গো। আর বাই দ্য ওয়ে, কাল নয় পরশু নয় সেই সোমবার আবার যখন আমার দেখা পাবি, সেদিন না হয় বলবো কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। চলি।
3: অভিক কিছুক্ষণ চুপ করে বসে থাকলো, শেষের ওই কথাটা তাকে ভাবিয়ে দিয়ে গেল। যে ভাবনা ভাবতে মন সব সময় ব্যাকুল হয়ে থাকে, এ কি তার ইঙ্গিত? সে কি নিজের মনেই খেলাঘর বাঁধতে লেগেছে? শ্রাবণীর গাড়িটা শহরে ধুলোর আড়ালে হারিয়ে যাওয়া অবধি সেদিকেই তাকিয়ে রইল সে। কত পার্থক্য তাদের বড় হয়ে ওঠার মধ্যে। তাদের ভবিষ্যৎ নিয়ে অনেকবার ভেবেছে অভিক, কিন্তু কোনোবারই সেই ভাবনার তল খুঁজে পায়নি। শ্রাবণীর চলে যাবার সময়টা মনে এক গভীর শূন্যতা অনুভব করে, আবার দেখা হবে তো। তাদের এই মধুর সম্পর্ক এখন যেন গোধূলির রং মেখে রঙিন হয়ে আছে, কিন্তু অদূরে যে রাত্রি অপেক্ষা করছে তার অন্ধকারের গাঢ়তা যে কতটা তা সে অনুমান করতে পারল না। শ্রাবণী বাড়ি ফেরার পথে তার অমনোযোগী চোখের সামনে দিয়ে চলে যেতে থাকে সারি সারি বাড়ি, ল্যাম্পপোস্টের আলো, হাজার হাজার লোক, কিছুই তার দৃষ্টি আকর্ষণ করে না। অভিকের সাথে কাটানো সময়টা তার মনে অনুরণন তোলে।

0: এতক্ষণ শুনলেন তাঁর উপস্থিতি নামক শ্রুতি নাটকটির প্রথম পর্ব। এর দ্বিতীয় এবং শেষ পর্ব প্রচারিত হবে আগামী সপ্তাহের কথামালা জাপান থেকে অনুষ্ঠানে। শোনার আমন্ত্রণ রইল।
1: এবারে অন্য প্রসঙ্গ, তেসরা মে রবিবারের আসরে চিঠি ও ফেসবুক কমেন্ট ছাড়াও ছিল টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব নিয়ে প্রতিবেদন। আসরটি শুনে মুনির আহমদ ফেসবুকে লিখেছেন, সম্পূর্ণ অনুষ্ঠানটি শুনলাম, ভালো লেগেছে, খুবই সুন্দর, মন্তব্য করেছেন শহীদুল ইসলাম। এরপর 15 মে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় পিঠা উৎসব নিয়ে একটি ভিডিও অন ডিম্যান্ড। এটি দেখে মুনির আহমদ লিখেছেন, হাসান হাবিবের উপস্থাপনায় পিঠা উৎসবের বর্ণনা খুব ভালো লেগেছে, ভালো লেগেছে নূর আলম, শহীদুল ইসলাম এবং সাইফুল ইসলামেরও। ভালো লাগার কথা জানিয়ে বাংলাদেশ দূতাবাস এবং এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ।
0: এই ভিডিওটি আমাদের ওয়েবসাইটে থাকবে 2027 সালের 3রা মে পর্যন্ত। যাদের দেখা এখনো বাকি তারা অবশ্যই দেখুন।
1: হ্যাঁ, আমিও দেখেছি, নানা রকমের অসংখ্য পিঠা সেদিন পরিবেশন করা হয়েছিল, একেবারে বৈচিত্র্যময় সম্ভার। বিশেষ করে জাপানি অতিথিরা এত রকমের পিঠা চেখে দেখার অভূতপূর্ব এক অভিজ্ঞতা অর্জন করেছেন আশা করি। আমার তো মনে হয় এমনকি প্রবাসী বাঙালিদের জন্যও এটি ছিল এক বিরল সুযোগ।
0: ঠিক বলেছেন অজন্তাদি। যাই হোক, এবারে হাতে আছে ভিডিও ক্লিপ নিয়ে মতামত। 26 জুন পোস্ট করা এক ক্লিপে কিয়োতোর কিতানু তেনমানগু মন্দিরে অনুষ্ঠিত চিনোয়া কুগুরি নামের এক ঐতিহ্যবাহী আচারের কথা জানানো হয়েছিল, যেখানে দর্শনার্থীরা সুস্বাস্থ্য কামনা করে ঘাস দিয়ে বানানো একটি বিশাল বৃত্তের মধ্য দিয়ে হেঁটে যান।
1: ক্লিপটি দেখে তপন বর্ষাক লিখেছেন, জাপানিদের সুন্দর রীতি সম্পর্কে জানতে পারলাম, খুব ভালো লাগলো। ভালো লাগার কথা লিখেছেন জাহাঙ্গীর আলম এবং নওগাঁর আলী আহমেদ আরিফও। আর শঙ্কর হালদার লিখেছেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভারতীয় এবং জাপানি চিন্তাভাবনায় অনেক সময় বেশ মিল লক্ষ্য করি। হ্যাঁ, ঠিক বলেছেন বন্ধু, কিছু কিছু লোকাচার ও প্রথার মধ্যে মিল দেখতে পাওয়া যায়। মতামতের জন্য বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। এদিকে দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। প্রিয় বন্ধু, আপনাদের জানাই এই মুহূর্তে জাপানে লোকজন সপ্তাহান্তের সাথে সরকারি ছুটি মিলিয়ে পরপর কয়েকদিনের ছুটি উপভোগ করছেন। সেপ্টেম্বরে এরকম পরপর ছুটি 2015 সালের পরে এই প্রথম পাওয়া গেল। সেপ্টেম্বরের তৃতীয় সোমবার হচ্ছে কেইরো নোহি, বয়োবৃদ্ধদের সম্মান ও কৃতজ্ঞতা জানানো এবং তাদের দীর্ঘ জীবন প্রাপ্তি উদযাপনের দিন। এবছর এই দিনটি পড়েছে আগামীকাল 21 সেপ্টেম্বর।
0: 23 সেপ্টেম্বর সুবন নোহি বা অটম ইকুইনক্স ডে উপলক্ষে ছুটি, যে দিনটিকে জাপানিরা গ্রীষ্মের শেষ এবং শরতের আগমনের দিন হিসেবে গণ্য করেন।
1: আর দুটি সরকারি ছুটির মাঝখানের দিনটিকেও ছুটি ঘোষণার জাপানি আইন অনুসারে 22 তারিখও ছুটি। ভ্রমণ পিপাসু মানুষের জন্য এই ছুটি কিন্তু এক সুবর্ণ সুযোগ, বহু লোক বেরিয়ে পড়েছেন বেড়াতে। প্রিয় বন্ধু, এবার আমাদেরও বিদায় নেওয়ার পালা। কথামালা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।
2: This is NHK World, Radio Japan, Tokyo.